0: বা বহু বিলম্বরে উঠিবা দেখা যাইথায়। বাল্যাবস্থার বয়স বড়িবা সঙ্গে সঙ্গে দাঁত উঠিবা পড়িবা ও মাড়ি তথা দাঁতর বিভিন্ন রোগ যোগ সম্পূর্ণ বা আংশিক দন্তক্ষয় মধ্যে দেখা যাইথায়। বয়স অনুপাতরে কোনসি দন্ত রোগ যোগ অস্থায়ী দাঁতর ক্ষয় হলে এই স্থান কালক্রমে স্থায়ী দাঁত দ্বারা পূরণ হয়ে, কিন্তু কোনসি কারণর স্থায়ী দাঁত ক্ষয় হলে সেই স্থান অপূরণীয় হয়ে রহিযায়। এই স্থলে সে স্থান পূরণ পাই কৃত্রিম দাঁতর আবশ্যকতা পড়ে। মুখগহ্বরের সমস্ত দাঁত ক্ষয়স্থলে উপর ও তল উভয় মাড়ির সম্পূর্ণ কৃত্রিম দাঁত সেট লগাইবা হয়ে থাকে, যা ফুল ডেঞ্চর বলে কুহযায়। পাটি ভিতরে কিছু প্রাকৃতিক দাঁত থাই কৃত্রিম দাঁতর আবশ্যকতা আংশিক কৃত্রিম দাঁত বা পার্শিয়াল ডেঞ্চর কুহযায়। উভয় ফুল ডেঞ্চর ও পার্শিয়াল ডেঞ্চর কু ব্যবহারকারী নিজে পাটি কাড়ি থাকে ও পিঁধি থাকে। সৃষ্টি প্রদত্ত অস্থায়ী ও স্থায়ী দুই জোড়া দাঁত ব্যতীত বিজ্ঞানের অগ্রগতি, দন্তশল্য চিকিৎসার প্রগতি ও দন্ত রোগর আধুনিক চিকিৎসা পাই এবে পাটি ভিতরে তৃতীয় জোড়া দাঁত প্রত্যারোপণ সম্ভব হেলানি, যা টুথ ইমপ্ল্যান্ট বলে কুহযাচ্ছে। এই টুথ ইমপ্ল্যান্ট চিকিৎসা উদ্ভাবন হওয়ার পরে পাটি ভিতরে আংশিক বা সম্পূর্ণ দাঁতর অনুপস্থিতিতে রোগী কু দাঁত লগাইবা ও কাড়িবার আবশ্যকতা পড়ু না। এই স্থায়ী দন্তরোপণ সফল রূপায়ণ যোগ প্রাকৃতিক দাঁত সমতুল হয়ে পড়ছে। যে রোগীঙ্ক মাড়ি আকৃতি বহু ছোট সেমানে কৃত্রিম দাঁত লগাইবা পাই মানসিক ভাবে প্রস্তুত নুহন্তি। যে রোগীঙ্ক পড়ি যাইথিবা উভয় পার্শ্বর দাঁত গুড়িকর আবশ্যক যত্নর অভাব, কৃত্রিম দাঁত পাটি ভিতরে রাখিবা সময় বাঁতি দেখাইবা ও পাটি ভিতরের নরম মাংসপেশীর অস্বাস্থ্যকর পরিস্থিতি প্রভৃতি স্থলে এই টুথ ইমপ্ল্যান্ট বা দন্ত প্রত্যারোপণ দন্তহীনতার স্থান পূরণ করে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে পারুছে। টুথ ইমপ্ল্যান্ট চিকিৎসা পূর্ব রোগী ব্যবস্থাপিক নিয়ম অনুযায়ী জটিল রোগমুক্ত থিবা আবশ্যক। এথিযোগু এই চিকিৎসা পূর্ব রঞ্জন রশ্মি ও অন্যান্য ভেষজ পরীক্ষা নিরীক্ষা পরে দন্ত রোপণ স্থানকু জীবাণুনাশক ঔষধ দ্বারা সফা করিবা পরে শল্য চিকিৎসা দ্বারা সেই স্থানরে আনুষঙ্গিক উপাদান হনুয়াড় ভিতরে খঞ্জি দিয়া যায়। পরবর্তী সময়ের সেই স্থানরে প্রাকৃতিক দাঁত অবস্থিতি অনুযায়ী স্থায়ী দন্ত প্রত্যারোপণ করা যাইথায়। এই অত্যাধুনিক চিকিৎসা যোগ রোগী দন্তহীনতার রক্ষা পাইবা সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দাঁতর কার্যক্ষমতা ফেরি পাউছন্তি, যাহাকি সাম্প্রতিক পরিস্থিতিরে দাঁত রোগর আধুনিক চিকিৎসা।
1: ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଶୁଣିଲେ ଦାନ୍ତ ପ୍ରତିରୋପଣ, ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କଲେ ଡାକ୍ତର ରବି ରଞ୍ଜନ ସାହୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর।

বা সম্পত্তি কেউ ভাবরে উণা। সেটি সৌধ সদনে অর্থাৎ কোঠাঘরে থিলে, এটি সৌধ সদনে অর্থাৎ ঋষি গৃহরে অছে। এহা পত্রকুড়িয়া হেলে বি আনন্দদানরে সমকক্ষ। সেটি কঞ্চুকিন অর্থাৎ নপুংসক মানে বেড়িথিলে, এটি বেড়িছন্তি কঞ্চুকিন অর্থাৎ সাপ মানে। ঋষি আশ্রম পক্ষরে এমানে মধ্য নপুংসক ভলি নিরীহ। সেঠারে উত্তম চন্দ্রাতপ বা চান্দুয়া, এঠারে চন্দ্র বিধৌত রাত্রি হি চন্দ্রাতপ। সেটি সহচরী বৃন্দ ভলি, এটি সহচরী অর্থাৎ বেতগছর মেলরে ও প্রকৃতির কোলরে। চিন্তা কাহিকি, সেটি জগতি অর্থাৎ কোঠাঘর, এটি জগতি অর্থাৎ পৃথিবীর বক্ষরে বিহার হেউছি। সেটি সেজরে রজনীকর অর্থাৎ কর্পূর চূর্ণ, এটি রজনীকর অর্থাৎ বালুকা সমূহর সেজরে আনন্দ কণ উণা কি। সূক্ষ্ম স্তরের এভাবে প্রবোধনা পরে পতিঙ্কঠার প্রণয়র স্থূল স্তরের সুখর ইঙ্গিত পাই মুগ্ধা ও চতুরী সীতা নাসাপুড়া ফুলাই শিরচাড়ি দেই অর্থাৎ মুন্ড হলাই অনিচ্ছার অভিনয় করে পতিঙ্ক মন হরণ কলে। রসিক রাম কহিলে, হে বীণা ও কলকণ্ঠ বা কোকিল জিণা কণ্ঠি, তুমি মো কৃপণ মনর গণ্ঠি রত্ন। হে বিদেহ নররাণ বা বিদেহ রাজ জেমা, তুমে মো প্রাণর প্রাণ।

0: কে কে আইলা মা?
1: হরে বাপু, তুই শুই নাও, নে ঘুড়ি হও।
0: ই কথা তুই পাইলু কাউ মা?
1: তোর লাগে বনেইছিলি, তুষ ভরি দেইছি কপড়া, তোর নানি আনিছিলা।
0: ইমতি রে যে ছোট বেলে দেই নাও।
1: ছোট বেলে তমে সব তুষ ভিতরে শুউছিল।
0: হই মা, কেতে ও মুতলা
1: কপাল পুড়িছি বাপু, তোতে মুই রেজেই দেলি নাই, আদর কলি নাই, পর দিনে কাঁকুই দেলি নাই, মোর দুঃখ বুঝব কিয়ে রে?
0: তোর এতে দুঃখ কাইকি মা?
1: হয় রে বিরসা, দুনিয়ার দুঃখ বুঝলু, হেলে তোর মা যে তোতে ধরতে ছুয়েলা তার দুঃখ বুঝলু নাই। তুই ভগবান হয়েছু, ধরতি হাবা হয়েছু, তুই যা করছু সরকার দিনে তোতে বান্ধি নব রে, জেল দব, তোতে মারি দব।
0: ই সরকার রইব নি মা?
1: রইব নাই?
0: নাই মা, আমার দেশ আমার হব। তুই খুটখাটি গা ক্ষেত বাড়ি সব পাইবু, সব মুনা মানকর গা মুই বাপস আনবি মা।
1: রাত গলে কালি তুই ভগবান হয়েছিবু, মুন্ডা মানকর হয়েছিবু, তোর পাশে যাবার লাগি মতে দেবে নাই। আ বাপু, আজ রাত কো মোর কুলরে টিকে শুই যা, মুই তোতে তোতে টিকে বুকরে ধরি নিয়ে।
0: মা
1: বিরসা,
2: কেস? ও তুই পরমি?
3: হয়,
2: এটকি আসলু যে?
3: হয়, তোর সঙ্গে কথা লাগবি।
2: মোর সঙ্গে?
3: হয়, মতে কই দে গো, মুই কিস করবি?
2: কিস করবু?
3: দেখ, ভগবান জেল যা আগরু মোর আবাকু বলা দেলা, খডু দেলা, কইলা তোর ছিকু অরন্ধি হব,
2: কইলা।

0: মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
1: ଶୁଣୁଥିଲେ ଦାସକାଠିଆ ଗୀତ, ପରିବେଷଣ କଲେ ଚକ୍ରଧର ଦେବତା ଏବଂ ସାଥୀ ଚକ୍ରଧର ମହାପାତ୍ର। ଆକାଶବାଣୀ କଟକ।

0: শ্রোতাবন্ধু, আজ আমি এইটি শেষ করুচু আপনার অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন আকাশবাণী কটক। বর্তমান সময় দিন গোটাই বাজিবাকু যাউচি। প্রথমে শুনন্তু হিন্দিরে সম্বাদ এবং পরে পরে ইংরাজিরে সম্বাদ রিলে করি প্রচার করিবু আকাশবাণী দিল্লিরু।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं जागृति शर्मा। गृह मंत्री अमित शाह आज नई दिल्ली में भूमि

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করছু খঞ্জনি ভজন, পরিবেশন করছেন বলরাম কান্ডি।

0: ছাড়ি যাইছিল মতে তো যৌঠি সেইটি হে চিঠিয়া সেথিপাইঁ বোধে পান্থ বিপদে তো না দিয়েছি প্রিয়া প্রিয়া।
1: ଏଥର କଥାଚିତ୍ର ଦିଲ୍ ଦିୱାନା ହେଇଗଲା ଗୀତରେ ଗାଇଛନ୍ତି ବାବୁସାନ।

শ্রোতা বন্ধু, কৌতলি আপনার সবুর কারণ আমি নিজে, তেণু সবুর কারণক খোঁজি তার সমাধান যা আমার মুখ্য উদ্দেশ্য হওয়া দরকার। যেমিতি কি আজি জনসংখ্যা বৃদ্ধি, সহরি নবীকরণ পাই বৃক্ষকটা, বহুল পরিমাণের শিল্পায়নর বাহু থিবা অপরিষ্কার জল সাগরের মিশি জলক মধ্যে সেটিকে পরিমাণের বিষাক্ত করে থাকে, যাহাদ্বারা জলরে বড়ুথিবা জীবন মানে অনেক অসুবিধার সম্মুখীন হওয়া সহ নিজে মধ্যে মৃত্যুমুখরে পড়ি। এথিপাই শ্রোতা বন্ধু, আমি কোন দায়ী নুহতি?

0: 972 কিলোহার্টজ যোগে। আমার এই প্রসারণ ডিটিএস এবং লাইভ স্ট্রিমিং আপ যোগে মধ্যে আপনাদের শুনে পারুছন্তি। প্রচার করছু নাটক মহানাটক, রচনা রমেশ প্রসাদ পাণিগ্রাহী, প্রযোজনা নিশীত নায়ক, সহযোগিতা গোবর্ধন দেবাঙ্গন, সঙ্গীত রাখাল চন্দ্র মহান্তি। নাটক মহানাটক।
1: বুঝলু না ভাই, দাস কাঠি গীত ভাই আরম্ভ হইলা, তু গায়ক মু পাড়িয়া, নাই নাই মু গায়ক।

0: ভকর পুরাণ নমস্কার করি।
1: নমস্কার শ্রোতা মানুষ, নমস্কার সভা জনক, নমস্কার গণপতি, নমস্কার সরস্বতী, নমস্কার। আজ কু পুরাণ কহিব হে ভাইনা?
2: বজ্রবাহু পুরাণ।
1: সেইটা পুণি কিস এ নাক উঠবা দিন তো আমি এমিতি পুরাণ শুনি না।
2: আহে যদি শুনি না হ তাহলে আউ হরে কান লগাই করে শুন।
1: কোন শুনবি?
2: এই শুন,
0: হস্তিনা নামে নগর রাজা বজ্রবাহু, মহিমা কিরতি তাঙ্ক কি কহিবি আউ, তাঙ্ক শাসনরে

0: 아프고 말이나 소부 소비하고라고 음악도 말이 만드네.
1: 헬레 도모르 거리 헬레 소카.
0: 무실려 소카. 언도 불어래. 라인 끌어줘 니어티 석희 어천디. 세이티로 고따가 프로피 모르 모나 버리지 소카. 세저디 모나 거리기에 나 무 석벌에 많아 프로피 없잖아.
1: 무실리 무실리 따래 도모 보라그로 가란다 에이티.
0: 소카. 뭐 루폴라본 그런 두더사그라
1: 나나나 이게 걸리라
0: 뭐로 히베레 삼라타 보드라바 흠꺼라 스리꺼라 스루 루체이 거리티키 소모로서 반호까지 이틀리 기순스토바니오다 다프레 소카 이비
1: 꼴보카
0: 라닌 꼬르세주 디디오 소케티 다리 프로티몰 사만노 나무 바보 잔꾸로토 헬라 소카 야이 삐어 성기는 꾸로티 비카 꼬런데
1: 오 소카 도메 건너나 걸어라이 도메로 건너나 손이 쏠릴래 뭐 저크를 못해 어순을 것도 해봐래
0: 소카 세모치 부고 부리 쪽배다 가도 골라 꾸미고 소카 어토만 드시라 봤더라 꼬는 못하루 어디가 순더라
1: 땅끌어 어토하치 겸하다치 부디였지
0: 아우 안보니 것들은 뭐 떠요치
1: 떠요치만이 서부였지 그럼 소카 바나포스트라 너자이 떠요만 떠나거라 내키봐 떠요다나거리 어토 겸하다 아시 바루치기 나히 뭐하러 믿어서 니스테 아세보
0: 근데 소카 라닌 거로 디디어 석희
1: 아궁 디터치 떨에 떨어다는 걸에 세문탓도 못 바꾸고 아시보
0: 아시보
1: 니쩌야 아시보 벌리고로 니쩌야서
0: 니쩌야서 다하네 다하네 뭐하고 손냐 세비네
1: 나 자노 자노 버트만 섬라타고 박혈에 어디가 버리와 자노 석희
0: 자노 석희 자노 자노 자노
2: কি আশ্চর্য কথা দেখো তো শৈলভদ্র শূন্য শূন্য আকাশে ছাতটে কেমিতি নির্মাণ হব যে
3: কাহিকি হব না অমাত্য ব্রহ্মদত্ত আপন কোন চীন দেশর সেই বিরাট প্রাচীর কথা শুনি না
2: তা মানে সম্রাট কোন পৃথিবীর সর্ববৃহৎ ছাত নির্মাণ করিবে না কোন সেথিপাই আপনক পাণ্ঠিরে অর্থ আছে তো
3: আপন কোন কহিবক চাহুছন্তি হস্তিনানগ্রের কোন অর্থ নাহি
2: অর্থ কাহি হস্তিনার রাজপথ দস্যু পরিপূর্ণ হস্তিনার আকাশর হে সারব সবু আছে এ দেশর গ্রামবাসী বন্যজন্তু উপভূত রাজা রপুংসক ও রাণী বন্ধা
4: মহামান্য অমাত দ্বয়ঙ্কু দূত প্রণাম করুছি
3: কে সম্বাদ আনিছ দূত
4: জনে শ্বেতাঙ্গ সৌদাগর আপনকর দর্শন প্রার্থী
3: তাঙ্কু প্রবেশ করাও
5: শ্বেতাঙ্গ সৌদাগর আপন মানুষ সম্মান জনাচ্ছি
3: এ হলে শিক্ষা ও সংস্কৃতি বিভাগ মাত্র ব্রহ্মদত্ত
2: এবং ইয়ে হেলে অর্থ মাত্র শীলভদ্র আপনার আসিবার অভিপ্রায়
5: আমি শুনেছু হস্তিনারে সংস্কৃতি সাহিত্য সব আছে আপনার প্রচুর বুদ্ধি আছে তেমন আমি হস্তিনারে কিছু ব্যবসা করব আপনার অনুমতি মিলে
3: আপনার এ সম্পর্কে সম্রাট কথাবার্তা করতু মধ্যরাত্রি তাঁর ন্যায়ালয় বসব
5: মধ্যরাত্রি
3: হ্যাঁ রাজা বজ্রবাহু অন্ধারক ভাল
5: পাঁচু চুন্দর ব্যবস্থা আমি সম্রাট শুভেচ্ছা জনাইলু
0: আচ্ছা মহারাণী কিপর দেখাই পারিব
2: অসম্ভব রাণী আপনার সাক্ষাৎ হওয়া অসম্ভব আপন মধ্যরাত্রি আসন্তু আমরা সম্রাট সাক্ষাৎ ব্যবস্থা করাই দেই পারিব আচ্ছা কেউ প্রকার ব্যবসায় করিবে তা বিষয়ে কিছু সংক্ষিপ্ত সূচনা দেইতিলে উত্তম হুন্তা
5: নিশ্চয় নিশ্চয় ব্যবসায় মানে আমি চুনিলু আপনক হস্তিনারে লোকক প্রাচুর বুদ্ধি আছে আমি আপনক দেশর কিছু বুদ্ধি কিনিবাকু চাহু
2: সাধু সাধু উদ্যম শ্বেতাঙ্গ সৌদাগর আমি সম্রাট কো আপনক সম্পর্ক নিশ্চয় কহিবু
5: তাহলে মু আসুচি চাচা চিচি চিচি
2: অদ্ভুত এই সৌদাগর অদ্ভুত তার রূপ হস্তিনানগ্রকু আসিছি বুদ্ধি কিনিবা পাই
3: আজকাল

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক লোকগীত ক্রমে প্রচার করছে ওড়িশী কীর্তন, পরিবেশন করেছেন কৈলাশ চন্দ্র জেনা এবং সাথী।
4: শ্রী গুরু গৌর প্রণাম।